bon jo na koni yo haji ya eneme ne ne nugon ya eneme ye nya mngena masinya wa ji misinya lo na gapone koni le ti ji ho cha koni ya su ne mene yo hane gale ga na lo ye nyu hum na do cha hu le enema ye nyu he yo phona gla huma ye nya ti to pho koni a ye ko bila a ji ji bine la nga u ba fe bu phoni koni yo jina janga ye ko janga pho ji lo yo phona gla huma ye nyu kane ta na le cha ga ji le hum ta ga le pa da ne ma ye nyu ti po na di ma ju do to lo ye nyu i ju do to ye ye mi koni le ti po na be la je ye nya si koni ma ma si koni le phai nga lo yin a myo myo do lo ma du ni na ma po koni an le ko pa a di ma le pha do ho nge hm le le be la me ne do ho nge ga ma a myo myo do lo ma du nya le le ti po na ti da na koni i chu lo go phu la ye bu de na lo go phu la ne go do bu lo yin yo thmi ne lo go phu la ne do de na koni hele ati re ya biga oye melo ye nyo tipona ati ma koni safane dane go pa i chu yo dole ga safane dane go pa jone ma poma biga oni lo ye nyo na le ko thana ji re ya biga yumi me ye nya i khan ko lo aji ji pura nyu pura cha nge ji ko lo gu ma lo to ni i chu he ma po da po le ya biga ga yumi ne la ta po le te ko lo ya gu ma lo i chu da ta po na koni yo te koni ma ye lo chwa jo tipo na koni ma ni ma du koni ji tipo na jo ne ti jo tipo te so le melo ye nya di ma ji a jo lo jum nya nga le ya jum me chu phu la lo ye nyu na tipo na koni yo ha mi chu phu la le chi nge yo si si le pi la ji lo yo pi phu le de tipo na ko lo lo go phu a ne phu la ne nga e chu phu la tu lo ne ne nga hung a jo ba u tha ne yo phu du na ba u tha ne ma le chi ni ya bi ja nga ne yo phu ma phu du na le chi na koni तो कोने आज जिरागा कोने इसाई ने ने ना कोने नीनो सुनो ने अभी जंगा रो इन्हों तो ने तिदना मजो ना कोने मना ले छेदो था मेरा यो माले गुखाने कोलो इन्हें हुए जी मा बिने ने कोलो छेदो ना कोने निचे बाले तो ने ले छीजा मेरा दी मा खाजी ओ लता पो इन्हें ने गाले पक जंगा ले मना मिचो यो तो सिदा गा mà bị giỏi phải gà con nó phải bơi để mà chơi, hôm nay mà bị giỏi phải nhớ đúng đúng một cái này tôi nè, thì bộ đúng nào còn nhớ, nhớ lại chỉ mi rồi nhớ tôi nè, nhớ chìm thằng anh nè, hôm nay phải yêu còn nè, gút thung gút thui, mỏ lên hôm nay gút thung gút thui, mà bị bị yêu còn mà bé bé còn nè, cô lo chìm thằng này phải giải sầu, cho cả mà chỉ rồi nhớ tôi mi nè, nhớ anh này gầm na còn nè, anh mi còn nè, nhớ bây giờ mẹ nhớ, tôi nè chụp phu là ini pula ni na koni thie ya na ne kulo ya le chinga ne kam na koni uye pula ye me chu pula ni ne me ya e da ne me ya nya na ti po na gam na koni kai wa ya nga ya nya uye pula ye u de le de ne uye de koni lo ya nya di ma thu kulo cha tha nyo nya thu le na koni kai wa ya thu lo ya nyu adi ma thu kulo pe na yo adi ma ma pe ko ni le chwa ma ni u ga ina ko ne adi ma na ka bu la ya cha je ye na ka bu la cha ne ti chu bu la ko ni lo ti po na he chu le nge ko ni le ti chu ne le bi the ji lo ye ni adi ma ne he chu le tu a chu ka pa ni ga su a adi ma ne do ja ja ja jo na he chu le na ti ji e bi the me ye nya nga na ti a pe wa le na le nyo i nya lo tu mi ne a la ne ko ngu pyeong le yo mo du nu na pyeong ne le de kha ne ko ne che le ya ja lo mo na ti chu ja na ti chu ne ko ja le ko lo ya ja ji na ati ma ji ala ya ji a je ge tu i ge tu la ko ne ho ja ka na ya ji le ho ja ma ja ka la ko ne ati ma ti ga i na ko ne lo khu ngo ne ola na ko ne ya ji me ya nya ati ma lo khu ngo tu e lo khu tu e yo jo na ni te me ro ye nyu hu e ma bu ma lo na ma bu ati ma yo jo na ni te me yo chelo ego pa ame ya nya na di ma ji hele chao ya ni mya ga na he je tho nyo phu la ga na ko yo mya na ko yo mya mya le go ma pha ya i ga ne to ni di ma ji je tho nyo ko ni di pa na u du tho nyo phu la di pa na to ro ya u le me lo nyo le u du tho nyo phu la i me lo di pa na to ni go i mo bu lo cho ga ma ji to ni go pi ga na na ka le ya cha nga ya na ka le cha ne ya i ga du tho nyo i ko ni lo chao yo mya mya
铁打铁啊，那牛奶空啊，那嘛你那嘛是厂里个厂那的，好啊，好啊，那牛奶买来拍一年是老的嘛开支，我们表好啊表面，台里个呢，或者台里个呢，台里面呢嘛厂里拍做年生年，都我那台里面呢，个或者个就嘛路个拍多啊呢，或者拍牛奶呢咯，牛杂牛杂，可能拍牛奶啊，好多几多也牛，他们呢，什么做呀？哪个呢？可能这套牛奶开外呀？哪个呢？什么嘛做呢？也难啊，人家好些嘛。比如你拿葫芦饼那来牛，那苗唔得个呢？拿那些个阿爷娘又喊唤，那不拿葫芦菜的来牛？那葫芦开外也别那个又喊，又落也是伢嘞那个呢？嘞，莫多弄干的葫芦个家爷娘也嘎嘎嘎嘎嘎嘎来牛那。可别个那的，可别个怕那呢？我绝不穷啊来牛，可怜可怜嘞那。我读的怕寡姐爷娘那好就嫁个嘛去啊姐就嫁个嘛去，啊那里拉去他个呢哟，还没个把葫芦个钱啊呢，都咯，那有哈好就嫁嘛去你怕个呢，又来你怕个姐爷娘对面呢，有那么多的怕那就咯么多那那，嘞，这汤牛面的咯，研究这汤牛面的。东个角度那边咯，东个角度嘞，鸟好就在地爬咯，原来也有。那对面呢，看见母嘞就疼鸟鸟，个把那么出去多咯个些，人家对面呢，啊对嘛，那大爷那家么去过呢咯，人家有哈么都比母那么那，伊啷多多那宝多多，葫芦也长没，人家今年过也长没么那，有哈丫头嘛母啦，姐嘛母啦那。我是个老爷爷，我是个提壶提钵嘞，也种啊，爷爷开外爷去咯，个把木头呐，那丫头咯，也不多哩呐，个丫头不多哩呐，把那古稀呐，来婆种的啦，阿爷爷的嘛，咕噜就种伊么咯，古稀呐种人啊，那有哈有咩布头咯，爷爷嘞也皮龙个，后个种人啊，爷爷嘞，么咯那去我啊有嘛发看伊个有嘛。有哈，去玩嘞嘞，摸嘞，有嘛个超级么咯？有，去个哎呦嘛，也不白白哩个嘛，做伢个啦个咯？有做啦么个个，也有玩做啦么个？阿妈去啊做那个呢？也有玩个看么子？对面嘞，也妈个呢？发卡嘞个对那么咯？那么么就呀，咕噜个对那咯？我辛苦了，有见到摸不了个新娘面，阿妈女儿是买买面，有见到咕噜个那个呢？红哎咯，买呀，女啥咯？阿妈的摊什买嘞？你看那什买那个面，什不好呀？那个面呢？葫芦哎，那个呢？买干么咯？研究那个把哎，那听那个呢？咯研究，啥只有种家头咯研究，还把叫我拍个咯研究，来个把就了，你能说能咯研究？你啥只有种家呢？那的那有七个阿姐爷娘，啥只是别种的咯研究那。七家个阿阿阿姐的爷爷的，他们呢，来一爷爷爷面呢，还有马姐要岳父啦，可能我嘞，七个要面面咯，爷爷他们呢，要种个他家嘞，阿爷爷，个把马老呢，叫我拍那毛铺啦，那都啦呢，来不都他妈阿姐，和那可能马老呢，爷爷他们呢。个家那可能要种不啦，他家嘞要种的家那可能那家呢咯，人家那家呢又不不嘞，对呀，种啊人家，那又还有说婆那种呢，那个婆家那可能，咱老那可能没种啊咯，人家阿娘，如果把土个靠墙，他个地婆那就姐姐呢，阿木木木不啦，地婆那脚嘞个崩咯，不是阿蛮个可能咯，阿木木木他土个靠两年的，人家的。มาบีที่ตีเลยกันเนี่ยโมโมโมเอติลีเลยขันเนี่ยลอยเงี้ยตัวมีเนี่ยตัวก็เข้าก็เลี้ยงยังไงเงี้ยตัวมีเนี่ยอโมเนี่ยโจก็เงื่อเลยเลยน้องพ่อจันนาก็ล้านน้องจันนาก็เนี่ยดีมากกว่านี้มันน่ามันก็นี่ฮัลโหลยังไงงานเนี่ยเงี้ยตัวมีเนี่ยโยจุนนายุนขันน่าทัดจ่าเลยมันล้านโยจุนนายุนจุนน่าทัดจ่าเลยยาเอเมลตัวนี้อุยเงี้ยพายเงี้ยเลยน่าก็จีเลยก็ไปแบบที่เลี้ยผู้หลักเลยพับเปลือกเลยไม่ลอยอย่างนี้ตัวมีเนยังยันน่าก็ยังยังงานเนี่ยยังก็มันน่าคนนี้ขายหมูดิบเลยคุ้งอะไรเนี่ยก็มันจีลอยอย่างนี้น่าใจถิ่มน่าคนนี้ดีมาขจีเลยคุ้มลอยอย่างนี้ขจีเธอก็เจ็บแดงเลยงานลอยดีมาตั้งแต่เดือนนั้นขจีขังอะไรอย่างนี้เธอจานน่าคนนี้ก็ไปลาวาเลยยังอะไรอย่างนี้จึงหูรอก็ไปลาวายาน่าคนนี้ผลิตภัณฑ์สมุนไพรคุณภาพปี
hu kau hengai yo mujire jangai ya nya gam ji gache de lo yenyo ma jani ma ge nya ma jani ma pha ge ko nga de yenyi de u mya ji ke a si ko nge je cho ba je nya kwam da lo hi le di ma si le yo gu gu le me lo kwam da lo hi su we na khai ma pu la ge cho ba ji lo tu mi ne kha je de ma jani ma ge ko nga yenya ti po na chu chu ga ko cho ba me ji a di ma kha je de a si tu lo yenyi ti po na pu pu pu ga o pa pu pu ga le do me lo na Locone Janiga de Congre, Holo Janayo Munaja, Yenakaje, Jomane, Edo Lalo, and you have Ganetana, a young Jikranga, Yenakayacha, who are teaching the Jeranga Muna, Capacayacha Gam, dear Uba, are you Daluni, the Otane, Chimiona, Cone, Meshole, Toloku, Jinga, Yena, Gasse, Mia, Little Chanta, Jinga, Kayacha, Loy, and you, Nakoni, your Pona Glahuma, and you Tito Poema, Fibu Poema, Boku Poema, and you sona Conia, Oeme, and you Nan Sona, Yelane, Wulakani, and you, Ne, Patan Putan Jume, Mana, you wanna Glahuma, Dutama.

কবুলে হ্যা থাকিলা মা লোট লোকে ইতে ব্লা আনিয়াকে তো ছদ মা ছাস কহ অক বজিপু কহল বেচন।